আমি জোয়ার সময় খাইলাম না, মানে পিঁয়া ছোট্ট ഇതെങ്ങനെയാണ് আমি চলে খেললো না পিঁয়া ষোলো সিনবাই পিঁয়া সামনে ইকাইবাই আমি জল ও লক্ষ্য মতো ইডলি পিঁয়া ছুটতে

এই জানে আমি এক কোকল লাইসি মাগিন্দার টো গল কে চাগুলো ইগলি বই নেই তাপ্পে টাকা আগে যাওয়াল কুকু এ আসু পিকুয়া ইল্লু ইল্লু বসে গেল না লক্ষিক নিগু আটু সুগ ইল্লু নেই মেয়ে ইদা ইকল সময় টাইম আইতো ইদা পিঠা খুনাইছো আলো ইডলি বুঝি কলছো আমি চিনাপালটা সামে চিকিৎসা কলছো আমি চিন্তানে সামান্য পিনা সুপালে কিছু সামান্য ইদানে এই নিয়ে চামানে সামনে পড়ে উপ্পাই খান্ন উপ এম উরুক্ষ ডিগ্রি সে